কাল সিকিম দিকে না, কালে বিলকুল পিটিসিএল নম্বর বানে শামিলি জি। রকিব কটক মেসেজ কড়াই ডেরা মননা দা বিলকুল শামিলি জি আবার স্যার মনা হন মেসেজ কড়াই ডেরা মননা থ্যাংক ইউ সো মচ। মনা হেল তো ডের ডের মনন কে লো হে হাজির দা বিলকুল শামিলি দা মেসেজ দেনল বলালি জিমল হ মেসেজ কড়াই দাবে হ বিলকুল শামিলি জি ওয়ার্স ওয়ার্স না গ্রেট মালিক হ মেসেজ কড়াই নো বিলকুল দাবে হ শামিলি জি প্রোগ্রাম সে মেসেজ ওয়ার্স ওয়ার্স তারাহান হ মেসেজ কড়াই দাবে হ বিলকুল শামিলি জি হো লশকি বাকে ওই তো ইন্তজার হো ইন্তজার জি কিম দেখে না দা ডের মুশকিল সাই দে ইন্তজার ন সব উচানা বিলকুল নকি জি ও ইয়াই কেনা চে ইন্তজার ইয়া সবর মে ভেজি কিম দে খুশি ঠিক ছ ও দে দে বজনা